আজ বৃহস্পতিবার, 25শে আষাঢ়, 1948 শকাব্দ, 16ই জুলাই, 2026 খ্রিস্টাব্দ, 31শে আষাঢ়, 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় ভোর 5টা বেজে 3 মিনিট 7 সেকেন্ডে।

সূর্যাস্ত সন্ধ্যা 6:21 23 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57 হয়ে 25 সেকেন্ড।

0: dedicate to the nation various development projects worth around 14,700 crore rupees at Eklavya Stadium in Jind. World famous Rath Yatra of Lord Jagannath and his two siblings, elder brother Lord Balabhadra and younger sister Devi Subhadra, will begin today at Puri in Odisha. During the annual festival of Rath Yatra, Lord Jagannath and his two siblings give darshan to the public in the chariots and visit Gundicha temple, revered as maternal aunt's abode of Lord Jagannath. The yatra, which starts from the Puri temple, will end at the Sri Gundicha temple, covering a distance of nearly 3 kilometers. Multi-layer security arrangements have been put in place to ensure the smooth conduct of the festival. Delhi's iconic Red Fort complex has been closed to the public till the 80th Independence Day celebrations on 15th of August. An order in this regard has been issued by the Archaeological Survey of India in view of the ongoing preparations for the Independence Day celebrations at the complex. A senior ASI official said that such orders are issued every year ahead of Independence Day. The first international flight service from Madhya Pradesh has been launched. Chief Minister Dr. Mohan Yadav flagged off the first direct flight from Indore to Abu Dhabi, the capital of the United Arab Emirates. Speaking on the occasion, the Chief Minister said that Prime Minister Modi had always believed that even a common man should be able to fly. The state's aviation policy has been built on this very idea. External Affairs Minister Dr. S. Jaishankar has expressed confidence that the India-EU Trade and Technology Council meeting will take forward the strong momentum of the partnership enabled by the India-EU FTA, Security and Defence Partnership and the Mobility Framework. The minister made this statement to the press after the third India-EU Trade and Technology Council meeting in Brussels yesterday. He said that India and the EU have a natural affinity. Commerce and Industry Minister Piyush Goyal also described the India-EU FTA as fair, equitable and balanced, which is a win-win agreement for every sector in both nations. Highlighting the discussions during the meeting, he said that they shared a vision for an innovation-driven, trusted and future-ready growth partnership. In football, defending champions Argentina defeated England 2-1 in the second semi-final at Atlanta Stadium in US to set up the title clash of the FIFA World Cup against Spain. The first half ended goalless, but Anthony Gordon scored the opening goal for England in the 55th minute. Argentina's Enzo Fernandez equalised in the 85th minute and Lautaro Martinez struck in the 90th minute to complete a dramatic 2-1 comeback victory for Argentina. Now Argentina will play against Spain in the final on Sunday night. In men's cricket, second one-day international of three-match series between India and England will be played at Sophia Gardens in Cardiff today. The match will start at 5:30 p.m. Indian time. Earlier, India defeated hosts England by 6 wickets in first ODI at Edgbaston in Birmingham on Tuesday to lead the series 1-0. And that is the end of this news bulletin.
1: Akashvani, Kolkata. অনুষ্ঠান শুনছেন সঞ্জয়িতা প্রচার তরঙ্গে। অনুষ্ঠান পরিচিতি জানিয়ে দেব সঞ্জয়িতা ও গীতাঞ্জলির আজকের সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। সঞ্জয়িতার প্রথম অধিবেশনে একটু পরে 6:15 সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন গিটার শিল্পী পণ্ডিত অনুপ দাশগুপ্ত, 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুনীতা বিশ্বাস, 6:35 রামচরিত মানস 173তম পর্ব, শ্যামা সঙ্গীত 6:45 শিল্পী তিমির ঘোষ, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় মনীষা চক্রবর্তী, 8:30 রজনীকান্তের গান পরিবেশনায় সুর ও শেখা, 8:45 গিটার শিল্পী বাবলু নন্দী মোদক, 9:10 রাজধারা বিষয় জগন্নাথ যাত্রা উপস্থাপনায় সবিতা পোদ্দার, 10:15 আঞ্জুমান উপস্থাপনায় শাহিস্তা নাজ, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান ডাউন কান্ট্রি রোড উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ, 12:00 সুরভি উপস্থাপনায় সবিতা পোদ্দার, 12:20-1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ, 2:30 শুনবেন এসরাজ শিল্পী অনুজিৎ রায়চৌধুরী। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী রত্নদীপ দাস, 5:20 উর্বশী উপস্থাপনায় অমরনাথ ভট্টাচার্য, 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা বিশ্ব সর্প দিবস উপস্থাপনায় অমরনাথ ভট্টাচার্য, 6:30 গুলগুলশান উপস্থাপনায় অমরনাথ ভট্টাচার্য, 7:10 আধুনিক গান শিল্পী সুনীতা বিশ্বাস, 7:30 দর্পণ উপস্থাপনায় অমরনাথ ভট্টাচার্য, 8:00 ছায়াছবির গান, 8:15 প্রভু জগন্নাথ।

রবীন্দ্রনাথের রথযাত্রা উপলক্ষে একটি বেতার প্রতিবেদন। 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, স্পটলাইট 9:16, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান সিং অ্যালং, উপস্থাপনায় রাজীব বসাক, 11:10 হিন্দি ছায়াছবি গানের অনুষ্ঠান। গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল 6:30 আজকের চাষবাস, কৃষি সুপারিশ, 6:40 আপনার স্বাস্থ্য, আপনার শিশুর ওজন ঠিক আছে তো বলবেন ডাক্তার উর্মিলা পিল্লাই রায়, 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় নিবেদিতা নাক, তহবিলদার এবং সৌরভ সাহা, 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী রত্নদীপ দাস, 8:00 জানা জানা দ্বীপের নাম মৈনাউ প্রথম পর্ব বলবেন ডক্টর রাতুল দত্ত, 8:05 নজরুল গীতি শিল্পী সুনীতা বিশ্বাস, 8:20 উত্তরণ, 8:30 শুনবেন এসরাজ শিল্পী অনুজিৎ রায় চৌধুরী, 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গান, 9:25 জেলার চিঠি বীরভূম থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা হেমাভ সেনগুপ্ত, গানে গানে শেষাংশ 9:30, 10:00 গানের ফেলা উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার, 11:00 যুববাণীর অনুষ্ঠান বেরিয়ে পড়ি উপস্থাপনায় সুভাষ বিশ্বাস ও সায়নী মজুমদার, 12:00 আধুনিক গান শিল্পী মান্না দে, 12:15 গ্রামীণ যুবা বন্ধুদের জন্য অনুষ্ঠান, গ্রামে বিয়ের আগে কুষ্ঠ বিচার নয় চাই রক্ত পরীক্ষা, অবসরপ্রাপ্ত সাব মেজর নরেশ চন্দ্র দাসের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক, 1:00 নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত, 1:45 মহিলা বাহুল, ডাক্তারি পরামর্শ উপস্থাপনায় রীনা গড়াই দত্ত, 2:30 বাংলা আধুনিক গান, গীতাঞ্জলি দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় শ্যাম্য বাঁক, অ্যাডভেঞ্চার স্পোর্টস বাইরে থেকে রেকর্ড করে এনেছেন রক্তিম বরণ বয়রা, 5:30 বিদ্যার্থীদের জন্য দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য পুষ্টিবিজ্ঞান নিয়ে আলোচনায় বিনোদিনী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মনীষা কায়ারি সঙ্গে দুই বিদ্যার্থী, সন্ধ্যে 6:05 সাঁওতালি অনুষ্ঠান, 6:15 সাঁওতালি অনুষ্ঠান, 6:38 কৃষি কথার আসর, 7:10 মহাভারত থেকে পাঠ সুবল চন্দ্র রানা, 7:30 সমীক্ষা, 8:00 অনুরোধের আসর, 8:30 অন্বেষা, 9:00 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী অনুল চট্টোপাধ্যায়, 9:30 বাংলা নাটক তারিণী মাঝি রচনা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ বসন্ত ভট্টাচার্য, প্রযোজনা সমরেশ ঘোষ, 10:00 ছায়াছবির গান, 10:30 নজরুল গীতি শিল্পী সুনীতা বিশ্বাস, 10:45 লোকগীতি শিল্পী সুনীল কুমার বেরা, 11:00 আধুনিক গান শিল্পী মান্না দে, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন ক্লারিওনেট শিল্পী তপন নট্ট, শুনলেন অনুষ্ঠান পরিচিতি আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা, এখন সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন গিটার, প্রথমে রাগ আহির ললিত ও পরে ভৈরবী শিল্পী পণ্ডিত অনুপ দাশগুপ্ত।

এতক্ষণ গিটারে রাগ আহির ললিত ও ভৈরবী শুনলেন। বাজিয়েছেন পণ্ডিত অনুপ দাশগুপ্ত। সুবোধ সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুনীতা বিশ্বাস।

সময়টা ১৯০০ সাল। যশোর শহরে আইনজীবী কালীনাথ মুখোপাধ্যায়ের বৈঠকখানায় চলছে সান্ধ্যকালীন আড্ডা। শহরের মান্যগণ্য আইনজীবী এবং বিভিন্ন পেশার লোক প্রতি সন্ধ্যায় মিলিত হন কালীনাথের আড্ডায়। পেশায় আইনজীবী হলেও কালীনাথ একজন শৌখিন জ্যোতির্বিদ। এর মধ্যে অনুবাদ করে ফেলেছেন সংস্কৃত খগোল চিত্রমের বাংলা অনুবাদ তারা, আর লিখে ফেলেছেন আরও একটি বই পপুলার হিন্দু অ্যাস্ট্রোনমি। শহরের এইসব গণ্যমান্য ব্যক্তির সান্ধ্যকালীন আড্ডায় যশোর কালেক্টরেট অফিসের এক ছাপোষা কেরানি সারা দিন চাকরি শেষে কালীনাথের কাছে আসেন আকাশে জ্যোতিষ্ক নক্ষত্রমণ্ডলী নিয়ে সামান্য আলোচনা করতে, অভিজ্ঞতা আদান প্রদানের উদ্দেশ্যে। থাকেন শহর থেকে দূরে বকচর গ্রামে। এই দরিদ্র কেরানিকে কালীনাথ সাহায্য করেছিলেন জ্যোতির্বিদ্যা।

বিজ্ঞান বিষয়ক বইপত্র দিয়ে। তিনি কখনো ভাবতেই পারেননি যে এই কেরানি একদিন হয়ে উঠবে বাংলার পর্যবেক্ষণ জ্যোতির্বিজ্ঞানের জনক, হয়ে উঠবেন বাংলার শৌখিন জ্যোতির্বিদদের আরাধ্য, বাংলার গ্যালিলিও। তৎকালীন ব্রিটিশ কালেক্টরেট অফিস যশোরের এই কেরানির গল্পই আজকে তোমাদের শোনাব। আর সেই গল্প বলার জন্যই স্টুডিওতে আমি এসে হাজির হয়েছি তোমার যুববাণীর বন্ধু মনীষা। সেই বিজ্ঞানী মহাশয়ের নাম রাধা গোবিন্দ চন্দ্র। বাংলার পর্যবেক্ষণমূলক জ্যোতির্বিজ্ঞানের শুভ সূচনা হয়েছিল তাঁর মতো শৌখিন জ্যোতির্বিদের হাত ধরেই। আমাদের বুঝতে হবে যে এই পর্যবেক্ষণমূলক জ্যোতির্বিজ্ঞান আসলে কি। জ্যোতির্বিজ্ঞানের এই শাখায় পাকাপোক্ত হতে গেলে শুধু তাত্ত্বিক বই পড়লে চলে না, বইয়ের পাশাপাশি আকাশের নক্ষত্রমণ্ডলীর গতিবিধি সম্পর্কে নিয়মিত নজর রাখতে হয়, পর্যবেক্ষণ করতে হয় বস্তুদের। সেটা খালি চোখেও হতে পারে কিংবা টেলিস্কোপের সাহায্য নিয়েও হতে পারে। শিশু বয়স থেকেই রাধা গোবিন্দচন্দ্র রাতের আকাশের সঙ্গী ছিলেন, তারারা তাকেই ঘুম পাড়িয়েছে, তারারা তার ঘুম ভাঙিয়েছে। রাধা যখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিলেন তখন তার পাঠ্যপুস্তক ছিল চারুপাঠ তৃতীয় ভাগ। এই বইয়ে অক্ষয় কুমার দত্তের প্রবন্ধ ব্রহ্মাণ্ড কি প্রকাণ্ড, এইটা পড়েই রাধা গোবিন্দ জ্যোতির্বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখেছিলেন। তারা কি, গ্রহ কি, বিশ্বের সীমানা কি, এসব নানাবিধ প্রশ্ন তখন তার মনে। তিনি তার আত্মজীবনীমূলক পাণ্ডুলিপিতে এই সম্পর্কে লিখেছেন। তিনি সেখানে লিখেছেন, অক্ষয় কুমার দত্তের চারুপাঠ তৃতীয় ভাগ পড়িয়া নক্ষত্রবিদ হইবার জন্য আমার কাহার বাসনা ফলবর্তী হইয়াছিল কিনা জানি না, আমার হইয়াছিল। সেই উদ্দাম ও উচ্ছৃঙ্খল বাসনার গতিরোধ আমি কখনোই করিতে চেষ্টা করি নাই। এমন এক জ্যোতির্বিজ্ঞানীর গল্প তোমাকে আরও শোনাব বন্ধু, তবে তার আগে শুনে নেব একটা গান। রূপঙ্কর, মনুময় এবং মনোজের কণ্ঠে তোমার জন্য রইল এই গানটা। ফিরছি গানের পরে।

অদম্য ইচ্ছা যে মানুষকে কোথায় নিয়ে যেতে পারে, এই পর্যবেক্ষণমূলক জ্যোতির্বিজ্ঞানী রাধা গোবিন্দ চন্দ্র তার উৎকৃষ্ট প্রমাণ। চারবার ম্যাট্রিক ফেল এই বিজ্ঞানীর জীবন দেখে বোঝা যায় যে কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা যথার্থ বিজ্ঞান মনস্কতা তৈরি করতে পারে না। রাধা গোবিন্দের আত্মজীবনীতে তিনি বলছেন, শেষবার ম্যাট্রিকুলেশন পরীক্ষায় অকৃতকার্য হইয়া বিদ্যালয় পরিত্যাগ করিলাম, কিন্তু অধ্যয়ন পরিত্যাগ করি নাই। হ্যাঁ, ইচ্ছা, শুধু ইচ্ছের উপর নির্ভর করেই রাধা গোবিন্দ হয়ে উঠেছিলেন সেই যুগের, মানে পরাধীন ভারতবর্ষের বিংশ শতকের গোড়ার দিকের একজন স্বশিক্ষিত মানুষ। 10 বছর বয়সে রাধা গোবিন্দ চন্দ্র যশোর জেলা স্কুলে ভর্তি হন। সেই সময় থেকেই বক্সরের একতলা বাড়ির ছাদে সন্ধ্যার পরপরই আকাশে দেখা তিনি শুরু করেন, কিন্তু প্রাথমিকভাবে এই কাজে তাকে বেশ বেগ পেতে হয়েছে। কেননা নক্ষত্র গ্রহ সম্পর্কে তার খুব বেশি ধারণা ছিল না। একান্তভাবে নিজের চেষ্টায় বক্সর গ্রামে 14 বছরের কিশোর রাতের আকাশে তারামণ্ডলীকে চিনে ফেলল। এমনও অনেক রাত গেছে যে তিনি ঘুমাননি একটু। চতুর্থবার ম্যাট্রিকুলেশন ফেল করে তিনি যশোর জেলা কালেক্টরেট অফিসে পিয়নের চাকরি করেন। অফিস থেকে নিজ গ্রাম বক্সরে ফেরার পথে তিনি নিয়মিত যাতায়াত করতেন, এই বিষয়ে তার গুরু ব্যারিস্টার কালীনাথ মুখোপাধ্যায় সান্ধ্যকালীন আড্ডায়। এই ব্যারিস্টার কালীনাথ মুখোপাধ্যায় লন্ডনে থাকাকালীন ইউরেনাস গ্রহের আবিষ্কারক উইলিয়াম হার্সেলের ছেলের বন্ধু ছিলেন এবং বন্ধুর হাত ধরেই তাঁর জ্যোতির্বিজ্ঞানে হাতেখড়ি। কালীনাথ ভারতবর্ষে পৌঁছেই লিখে ফেললেন তৎকালীন সময়ে দুটো কালজয়ী জনপ্রিয় পর্যবেক্ষণমূলক জ্যোতির্বিজ্ঞানের বই। খগোলচিত্রম থেকে তিনি অনুবাদ করে বাংলায় লিখলেন তারা, এবং তারপরে আরও একটি বই লিখলেন পপুলার হিন্দু অ্যাস্ট্রোনমি। কালীনাথের কাছ থেকে পাওয়া এই বই দুটি, বিশেষ করে খগোল চিত্রমের বইটি, রাধা গোবিন্দের পর্যবেক্ষণের গতি আরো খানিকটা বাড়িয়ে দিল। এবারে তোমাকে বলবো ধূমকেতুর কথা। হ্যালির ধূমকেতু অবশেষে বাংলার আকাশে ময়ূর পুচ্ছের মতো ইয়াপ

বড় এক লেজ নিয়ে হাজির হলো হ্যালির ধূমকেতু। সময়টা 25 আগস্ট 1909। রাধাগোবিন্দ প্রবল উৎসাহে হ্যালির ধূমকেতু পর্যবেক্ষণ করতে লাগলেন। ঠিক ওই সময়ে যশোরের রায়বাহাদুরের মাধ্যমে রাধাগোবিন্দের সঙ্গে পরিচিত হন তৎকালীন বিশ্বভারতী বিজ্ঞান শিক্ষক, প্রবাসী পত্রিকার সম্পাদক জগদানন্দ রায়। তার মাধ্যমে তিনি একটি বাইনোকুলার হাতে পান। ওই সময়ে ভারতের বেশ কয়েকজন জ্যোতির্বিদ ভারতের আকাশে হ্যালির ধূমকেতুর আসল অবস্থান জানার চেষ্টা করছিলেন, কিন্তু কোনো সঠিক অবস্থান গণনা করে নির্ণয় করতে পারছিলেন না। কিন্তু রাধাগোবিন্দের পর্যবেক্ষণ লব্ধ ফলাফল দেখাচ্ছিল যে হ্যালির ধূমকেতুর লেজটার অবস্থান অনেকটা শুক্র গ্রহের কাছাকাছি। রাধাগোবিন্দ তার পর্যবেক্ষণ লব্ধ ফলাফল জগদানন্দ রায়ের মাধ্যমে ওই সময়কার আরেকজন জ্যোতির্বিদ জন এভারসেটের কাছে পাঠিয়ে দিলেন এবং আশ্চর্যজনকভাবে দেখা গেল যে রাধাগোবিন্দের গণনাই একদম সঠিক। হ্যালির ধূমকেতুর ওপর রাধাগোবিন্দের পর্যবেক্ষণ দুটো লেখার মাধ্যমে তৎকালীন প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়। এরপর রাধাগোবিন্দ হ্যালির ধূমকেতুর ওপর তার পর্যবেক্ষণ নিয়ে বাংলায় ধূমকেতু নামে 1912 সালে একটি গ্রন্থ প্রকাশ করেন, যা তৎকালীন বিদ্যুৎ সমাজে নাড়া ফেলে দিয়েছিল। তার জ্যোতির্বিজ্ঞান বিষয়ের গল্প আরও শোনাব বন্ধু, তবে তার আগে শুনে নেব একটা গান। এবারে দুর্নিবার সাহার কণ্ঠে তোমার জন্য রইল এই গানটা।

আজকে জ্যোতির্বিজ্ঞানী রাধা গোবিন্দ চন্দ্রের জন্মদিন। ঠিক তেমনভাবে ইতিহাসের পাতায় আজকের দিনে আরও অনেক ঘটনা ঘটেছে, এবার সেই সম্পর্কে তোমাকে জানাবো বন্ধু।

0: একজন নেত্রী, শিক্ষাবিদ অরুণা আসাফ আলী জন্মগ্রহণ করেন। ভারতীয় স্বাধীনতা আন্দোলনের গ্র্যান্ড ওল্ড লেডি নামে পরিচিত ছিলেন তিনি। তিনি 1930 সালে লবণ সত্যাগ্রহ আন্দোলনে অংশগ্রহণ করেন এবং 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন। তিনি মহিলা দিল্লি মহানগরের প্রথম মহিলা মেয়র ছিলেন, জাতীয় মহিলা ফেডারেশনের সভানেত্রীও ছিলেন এবং তিনি দিল্লিতে কংগ্রেস কমিটির সভানেত্রীও ছিলেন। 1960 সালের আজকের দিনে খ্যাতনামা ভূবিজ্ঞানী, ভারতের অন্যতম শিলাতত্ত্ব এবং অর্থনৈতিক ভূতত্ত্ব বিদ্যায় পারদর্শী ব্যক্তিত্ব সুহৃদ কুমার বসু প্রয়াত হন। অধ্যাপক সুহৃদ কুমার রায় 1934 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান একাডেমি অফ সায়েন্স, পৃথিবী এবং অন্যান্য গ্রহ বিষয়ে বিভিন্ন ফেলো নির্বাচিত হয়েছেন। 1938 খ্রিস্টাব্দে ভারতীয় বিজ্ঞান সংস্থার ভূতত্ত্ব বিভাগের সভাপতি জিওলজিক্যাল মাইনিং এবং মেট্রোলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার সভাপতি হন তিনি এবং 1940 খ্রিস্টাব্দে নোবেলজয়ী বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কট রামন প্রতিষ্ঠিত ব্যাঙ্গালোরের ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স একাডেমি ফেলো নির্বাচিত হন। 1998 সালের আজকের দিনে নাট্যকার, মঞ্চাভিনেতা এবং সমাজকর্মী জোছনা দস্তিদার প্রয়াত হন। মৃণাল সেন পরিচালিত পদাতিক চলচ্চিত্রে তার প্রথম অভিনয়। তার উল্লেখযোগ্য নাটকগুলির মধ্যে রয়েছে স্বর্ণগ্রন্থি, কর্ণিক, অমর ভিয়েতনাম, আজকের স্পার্কার্স, গদ্য পদ্য প্রবন্ধ এবং এ এক ইতিহাস।
1: আজ এই দিনে
0: আজকে তিনি ইতিহাসের পাতায় কি কি ঘটনা ঘটেছে সেই সম্পর্কে যেমন জানলাম মধু, তেমন আজকে কিন্তু রথযাত্রা, আর সেই রথযাত্রা উপলক্ষে আরো বিশেষ বিশেষ কিছু তথ্যের কথা আমরা শুনে নেব। এবারে শুভব্রত চৌধুরীর আমাদেরকে স্টুডিওর বাইরে থেকে জানাবেন যে রথযাত্রার বিষয়ের গল্প।
2: আচ্ছা, রথের মেলায় তোমার প্রিয় খাবার কি? হ্যাঁ জানি, আমরা অনেকেই হয়তো এখন একটু মেলার খাবার এড়িয়ে চলি, একটু বেশি স্বাস্থ্য সচেতনতা অবলম্বন করি, আর তাতে কোনো ভুলও নেই। তবু জানতে চাইছি, এত ব্র্যান্ডেড খাবার, বড় বড় রেস্টুরেন্ট, ক্যাফেটেরিয়া থাকা সত্ত্বেও তোমায় কি আজও পথের ধারের পাঁপড় ভাজা, জিলিপি কিংবা গজার গন্ধ টানে? এর উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে আমরা এখনো এক টুকরো ছেলেবেলাকে অন্তত বাঁচিয়ে রাখতে পেরেছি এই সব কিছুর মধ্যেও। আর রথযাত্রার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এই সব খাবারের গন্ধ। তবে প্রভু জগন্নাথ দেবের রথ দেখতে অনেকেরই ইচ্ছে থাকে পুরী যাওয়ার, কিন্তু সব ক্ষেত্রে তা হয়ে ওঠে না। যদিও এতে হতাশ হওয়ার কিছু নেই, কারণ আমাদের বাড়ির পাশে ইসকন মায়াপুরে প্রতি বছরের মতো এবছরেও মহাসমারোহে পালিত হচ্ছে রথযাত্রা। আর তাই আমি তোমার যুববাণীর বন্ধু শুভব্রত চৌধুরী চলে এসেছি ইসকন হেডকোয়ার্টার শ্রীধাম মায়াপুরে। আমাদের সঙ্গে পেয়ে গেছি এখানকার জনসংযোগ আধিকারিক শ্রী রসিক গৌরাঙ্গ দাসকে। তার মুখ থেকে শুনে নেব এখানকার রথযাত্রার ইতিহাস, ঐতিহ্য, রীতিনীতি এবং আজকে সারা দিন ব্যাপী অনুষ্ঠানের সময়সূচি সম্পর্কে।
3: আজ পরমেশ্বর ভগবান জগন্নাথ দেবের শুভ রথযাত্রা, ইস্কন মায়াপুর সহ সমগ্র বিশ্বব্যাপী এই রথযাত্রা উৎসব পালন করা হচ্ছে। 1967 সালে শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ সান ফ্রান্সিসকো শহরে প্রথম রথযাত্রা শুরু করেন এবং সেই রথযাত্রা আজ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। 100 দেশে, 800 বড় বড় শহরে এই রথযাত্রা পালন করা হচ্ছে। পশ্চিমবঙ্গে 100+ জায়গায় এই রথযাত্রা পালন করা হচ্ছে ইস্কনের তত্ত্বাবধানে। আসমুদ্র, হিমাচল, গঙ্গাসাগর থেকে শিলিগুড়ি পর্যন্ত এই রথযাত্রা উৎস

সঙ্গে এবং রীতিনীতি মেনে পালন করা হচ্ছে। তবে ইস্কনের রথযাত্রার ইতিহাস বলতে গেলে এসি ভক্তিবেদান্তের স্বামী প্রভুপাদ ভজন কুটির যেখানে রয়েছে আমাদের, 24 ঘন্টা হরিনাম সংকীর্তন হয়, সেখানে স্বয়ং অবস্থান করতেন এবং 73-74 সালে ছোট্ট আকারে একটি রথ মন্দির প্রাঙ্গণেই এখানে

0: 26 বছর ধরে সেখানে তিনটি সুসজ্জিত বড় রথ এখানে চলে এবং লক্ষাধিক ভক্তবৃন্দ এই রথযাত্রায় অংশগ্রহণ করে থাকেন এবং এই প্রশান্ত পল্লী মুখরিত হয়ে উঠে জয় জগন্নাথ ধ্বনিতে এবং মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে। ইসকন হেডকোয়ার্টার্সের রথযাত্রা যেটি মায়াপুর রাজাপুর রথযাত্রা সেটি শুরু হবে জগন্নাথ মন্দির রাজাপুর থেকে এবং সকালে মঙ্গল আরতি দিয়ে শুরু, বেলা একটার সময় পহণ্ডী বিজয় এবং তিনটের সময় রথের আনুষ্ঠানিক উদ্বোধন হবে এবং রথ চলতে শুরু করবে। সেখানে 5 কিলোমিটার অতিক্রম করে রথ আসবে মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে এবং এখানে মাসির বাড়িতে অবস্থান করবে। পুনরায় 24 জুলাই রিটার্ন রথযাত্রা পুনর্যাত্রা হবে, বেলা 3টে থেকে রথ ফিরে যাবে রাজাপুর জগন্নাথ মন্দিরে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষই এই রথযাত্রা অংশগ্রহণ করতে পারেন। সমগ্র বিশ্বব্যাপী রথযাত্রাকে কেন্দ্র করে জনজোয়ার পরিলক্ষিত হচ্ছে এবং এই প্রশান্ত পল্লী রাজাপুর গ্রাম এবং মায়াপুর এখানে এই রথযাত্রাকে কেন্দ্র করে সমস্ত মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে অধীর অপেক্ষায় থাকেন এই রথযাত্রাকে কেন্দ্র করে। এবং জগন্নাথ দেব তিনি জগতের নাথ, জনগণের নাথ এবং এই রথযাত্রার মাধ্যমে সমস্ত মানুষ সে রথের রশি ধরার সুযোগ পান এবং রথের প্রসাদের ব্যবস্থা থাকে এবং বিভিন্ন জায়গায় পূজা দেওয়ার ব্যবস্থা থাকে। মায়াপুর অবস্থানকালীন মাসির বাড়িতে সেখানে 56 ভোগ, দীপদান, ওড়িশি নৃত্য এবং বিভিন্ন নৃত্যানুষ্ঠান, নাটক, জগন্নাথ অষ্টকম সূত্র পাঠ, বিভিন্ন অনুষ্ঠানাদির আন্তর্জাতিক মানের বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে এবং সমস্ত মানুষের মধ্যে প্রসাদ বিতরণের ব্যবস্থা থাকে। এই জগন্নাথ দেবের রথযাত্রাকে কেন্দ্র করে মানব মেলবন্ধনের উৎস পরিলক্ষিত হয় আমাদের এই রথযাত্রা। সুতরাং এই রথযাত্রায় সকলে আসুন, অংশগ্রহণ করুন এবং কথিত আছে, শাস্ত্রে রয়েছে, রথেচ বামনম দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে, সেই বিশ্বাস, সেই ভক্তি এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর যিনি এই রথযাত্রায় অংশগ্রহণ করতেন স্বয়ং, সেই জন্য এই রথযাত্রার প্রতি এত গুরুত্ব এবং এই রথযাত্রা সমগ্র মানবকে প্রেম শৃঙ্খলে বেঁধে দেয়। আসুন আপনারা সক্রিয় অংশগ্রহণ করুন।
1: ধন্যবাদ মহারাজ। আমরা কথা বলে নিলাম ইসকন মায়াপুরের জনসংযোগ আধিকারিক শ্রী রসিক গৌরাঙ্গ দাসের সঙ্গে। এতক্ষণ তোমার সঙ্গে ছিলাম আমি শুভব্রত। এবারে ফিরিয়ে দিচ্ছি স্টুডিওয়।

আজকেই রথযাত্রা, আর সেই বিষয়ে আরও একটা গান শুনে নেব। এবারে জয়তী চক্রবর্তী এবং পদ্ম পলাশের কণ্ঠে থাকছে তোমার জন্য এই গানটা।

0: আমি তো তোমার সঙ্গে এত বকবক করছি বন্ধু সকাল থেকে, কিন্তু আমাদের বাকি যুববাণীর বন্ধুরাও তোমাদের কিছু বলতে চায়। চলো সেইটা আগে শুনে নি।
1: তখন বুঝলি, এইরকমই একটা আষাঢ়ের রাতে চারিদিকে একেবারে ঘুটঘুটে অন্ধকার, হঠাৎ বাঁশবাগানের মাথার উপরে।
2: উফ দাদু, তোমার এই আষাঢ়ে গপ্পর কতদিন চলবে বলতো? এই আষাঢ় মাসের বৃষ্টি বৃষ্টি ওয়েদারে খিচুড়ি, ডিম ভাজা, চাটনি, পকোড়া এসবের সঙ্গে বাঙালির জীবনে কিন্তু আরো একটা জিনিস মাস্ট, আষাঢ়ে গপ্পর।
3: হ্যাঁ, একদম ঠিক ধরেছো। জুলাই মাসের বলতে চাই এর বিষয় আষাঢ়ে গপ্পর। আচ্ছা, তোমার জীবনেও কি এমন কোনো অদ্ভুত ঘটনা ঘটেছে, এমন কোনো অবিশ্বাস্য গল্প যা শুনলে সবাই এক বাক্যে বলে,
4: দূর, এ আবার হয় নাকি?
3: এরকম গল্পই কিন্তু আমরা চাই।
4: তাই তোমার বয়স যদি হয় 16 থেকে 30, তোমার লাইফের সেই অদ্ভুতুরে গল্পটা অনধিক 300 শব্দে লিখে পাঠাও আমাদের। তোমার পাঠানো গল্পটা যদি হয় সেরার সেরা, তাহলে তোমাকে আমরা ডেকে নেব আমাদের স্টুডিওতে।
3: কিন্তু
4: কিভাবে গল্প পাঠাবে?
3: হ্যাঁ,
2: আমাদের চিঠি পাঠানোর ঠিকানা যুববাণী বিভাগ, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, আকাশবাণী কলকাতা, এডেন গার্ডেন্স, কলকাতা 700001। আর যদি মেইল করতে চাও তবে yuvavanikolkata@gmail.com এই মেইল আইডিতে পাঠাতে পারো তোমার লেখা।
4: ক্যালেন্ডারের রিমাইন্ডারটা সেট করে নাও, ডেডলাইন কিন্তু 20 জুলাই 2026, এর পরে এলে কিন্তু নো এন্ট্রি। আমরা কিন্তু ওয়েট করছি তোমাদের জীবনের আষাঢ়ে গপ্পর জন্য।

চলো এবার একটু রাধা গোবিন্দচন্দ্রের গল্পেতে ফেরা যাক। রাধা গোবিন্দ 1918 সালে 7ই জুন আকাশে একটি উজ্জ্বল নক্ষত্র দেখতে পেলেন, যা তার নক্ষত্রের মানচিত্রে ছিল না। তিনি তার এই পর্যবেক্ষণের কথা হার্ভার্ড মান মন্দিরে জানান এবং এভাবেই নোভা অ্যাকুইলা 3 1918 সালে আবিষ্কৃত হয়। তার এই আবিষ্কারের পরই নক্ষত্রের নামকরণ করা হয় নোভা অ্যাকুইলা 3 1918। নোভা হচ্ছে কোনো তারকার মৃত্যুকালীন অবস্থার বিস্ফোরণ। সমগ্র এশিয়া মহাদেশে এই নোভা সর্বপ্রথম পর্যবেক্ষণ করার কৃতিত্ব একজন বাঙালির। তিনি হচ্ছেন আমাদের যশোরের কৃতি সন্তান রাধা গোবিন্দচন্দ্র। পরে তাকে আমেরিকান অ্যাসোসিয়েশন অব ভেরিয়েবল স্টার অবজারভার সম্মানসূচক সদস্যপদ প্রদান করে। 1919 থেকে 1954 খ্রিস্টাব্দ পর্যন্ত 37,215টি পরিবর্তনশীল নক্ষত্র পর্যবেক্ষণ করেন তিনি এবং এই সব তথ্য তিনি

আমেরিকান অ্যাসোসিয়েশন অব ভেরিয়েবল স্টার অবজারভারে প্রদান করতেন। এখানে জানতে হবে যে এই ভেরিয়েবল স্টার বা পরিবর্তনশীল নক্ষত্র আসলে কি, অন্য নক্ষত্রদের সঙ্গে বা অন্য তারাদের থেকে তাদের কেন আলাদা করে বলা হচ্ছে। এই ভেরিয়েবল স্টার হলো সেই ধরনের নক্ষত্র যাদের পৃথিবী থেকে দেখা যায় উজ্জ্বলতার আপাত মান পরিবর্তনশীল। জ্যামিতিক কারণে উজ্জ্বলতার এই তারতম্য হতে পারে। তার এই কার্যক্রমের জন্য তিনি সর্বোচ্চ গুরুত্বপূর্ণ জ্যোতির্বিজ্ঞানী হিসাবে 1946 সালে প্রকাশিত আমেরিকান অ্যাসোসিয়েশন অব ভেরিয়েবল স্টার অবজারভারের এক তালিকাভুক্ত হন, যাতে আরও 25 জন জ্যোতির্বিজ্ঞানী যারা 10,000-এরও বেশি পরিবর্তনশীল তারা দেখেছেন তাদের সঙ্গে। এভাবেই পাশ্চাত্যের বৃহত্তর বিজ্ঞান আঙিনায় বাংলার এই জ্যোতির্বিজ্ঞানী আপন কর্মবলে কাজ করে গেছেন। রাধা গোবিন্দই প্রথম এই নোভা প্রত্যক্ষ করেছিলেন। পরবর্তীকালে অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার জার্নালে রাধা গোবিন্দের নাম এই নোভার আবিষ্কারক হিসাবে প্রকাশিত হয়। আমেরিকান সোসাইটি অফ ভেরিয়েবল স্টার অবজারভারের সদস্য হওয়ার পর রাধা গোবিন্দ 3-ইঞ্চি দূরবীন দিয়ে পর্যবেক্ষণ করা তথ্য নিয়মিত তাদের পাঠাতেন। এই সকল পর্যবেক্ষণ তথ্য তাদের জার্নালে নিয়মিতভাবে প্রকাশিত হতো। এর ফলে রাধা গোবিন্দ ইউরোপ এবং আমেরিকার অন্যান্য জ্যোতির্বিজ্ঞান সংস্থার সঙ্গে পরিচিত হয়েছিলেন। সংস্থাগুলো তাদের সদস্য হওয়ার জন্য তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। পরে রাধা গোবিন্দ ব্রিটিশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন এবং ফ্রান্সের লিও অবজারভেটরির সদস্য হয়েছিলেন। আমেরিকান অ্যাসোসিয়েশন অব ভেরিয়েবল স্টার অবজারভারে তিনি ছিলেন একজন গুরুত্বপূর্ণ সদস্য। মাত্র 3-ইঞ্চি ব্যাসের দূরবীন দিয়ে তিনি যে সুনিপুণ পর্যবেক্ষণ করতেন তা ছিল অভাবনীয়। পরবর্তীকালে তার পর্যবেক্ষণের সুবিধার্থে এবং পর্যবেক্ষণ তথ্য শুধু সেই সংস্থাকেই পাঠাবেন এই শর্তে তাকে 6.25 ইঞ্চির একটি শক্তিশালী প্রতিসরণ দূরবীন দেওয়া হয়েছিল এবং তিনি সেই প্রস্তাবে অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। 1926 সালে আমেরিকার নিউ ইয়র্ক থেকে সুদূর যশোরের পল্লীতে এসে দূরবীনটি পৌঁছায়। সেই সময় এই দূরবীনটি ছিল বাংলার সবচেয়ে বড় দূরবীন। যখন রাতের আকাশের গল্প বলছি তখন সেই বিষয়ে একটা গান শুনব না তা কি করা হয়। এবারে রূপঙ্কর বাগচির কণ্ঠে তোমার জন্য রইল এই গানটা।

রাধা গোবিন্দের সংগৃহীত তথ্য সেই কালে ইউরোপ আমেরিকার যে সমস্ত বড় বড় জ্যোতির্বিজ্ঞান সংস্থাগুলো ছিল তারাও কিন্তু ব্যবহার করেছে। এর মধ্যে রয়েছে আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মানমন্দির, আমেরিকান অ্যাসোসিয়েশন অব ভেরিয়েবল স্টার অবজারভার, লন্ডনের ব্রিটিশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন, ফ্রান্সের লিও মানমন্দির প্রভৃতি। হার্ভার্ডে এখনও তার পর্যবেক্ষণ লব্ধ তথ্য সযত্নে রক্ষিত রয়েছে। জ্যোতির্বিজ্ঞান বিষয়ে তিনি অনেক লেখা লিখেছেন, এগুলো প্রকাশিত হয়েছিল তখনকার অনেকগুলো পত্রপত্রিকায়। জ্যোতির্বিজ্ঞানের উপর চারটি বই লিখেছিলেন তিনি। বইগুলো হলো ধূমকেতু, সৌরজগৎ, সবিতা ও ধরণী এবং নক্ষত্রজগৎ। এর মধ্যে শুধু ধূমকেতু বইটি তার জীবদ্দশায় প্রকাশিত হয়েছিল। অনেক কষ্ট করে তিনি তার এক ভাতুষ্পুত্রের চেষ্টায় বইটি প্রকাশ করেন। এই বিষয়ে রাধা গোবিন্দ তার ধূমকেতু বইতে লিখছেন, দীর্ঘ চারি বৎসরাধিক কাল মুদ্রা যন্ত্রের কক্ষিগত থাকিয়া আমার প্রথম বৈজ্ঞানিক গ্রন্থ ধূমকেতু লোকলোচনের প্রত্যক্ষিগত হইল।

জানি না আমার দেশবাসী কি চক্ষে ইহাকে দেখিবেন। ইহার পরিণতি মুদির দোকানে জিরা মরিচ বাঁধায় পর্যবসিত হইবে অথবা বঙ্গবাণীর শ্রদ্ধা লাভে ধন্য হইবে। শেষ জীবনে তিনি তার অপ্রকাশিত অন্য তিনটি বই সম্পর্কে লিখেছেন। নক্ষত্র বিজ্ঞানীর অপর গ্রন্থ পরিচয়, সৌরজগৎ, সবিতা ও ধরণী এবং নক্ষত্র জগৎ মুদ্রণের ব্যবস্থা হয় নাই। বয়স 75 বৎসর অতীত হইতে চলিল, আর কতদিন ধরণীতে থাকিব? উহাদের মুদ্রণ দেখিয়া যাইতে পারিব কিনা বিধাতাই জানেন। জীবিত কালের মধ্যে উহাদের মুদ্রণের ব্যবস্থা যদি না হয়, তাহা হইলে পাণ্ডুলিপিগুলি কোনো প্রসিদ্ধ বাণী প্রতিষ্ঠানে দিয়া যাইব, প্রয়োজন বোধ হইলে তাহারাই উহাদের মুদ্রণের ব্যবস্থা করিবেন, অনাবশ্যক মনে হইলে নষ্ট করিয়া ফেলিবেন। রাধাগোবিন্দ্রচন্দ্র এমনই এক চরিত্র। প্রচলিত লাভের হিসাব নিকাশ ছেড়ে আজীবন তিনি একান্ত বিনম্রভাবে সাধারণত থেকেছেন। তিনি সাধারণ থাকার চেষ্টা করেছেন, এই জন্যই এই চরিত্র আমাদের নতুন প্রজন্মের কাছে অনুসরণীয় এবং অনুকরণীয়। আজকে তাঁকে নিয়ে গল্প করলাম অনেকটা সময়। তবে আজকের এই সুপ্রভাতে তোমার সঙ্গে আমি যেমন ছিলাম, তেমনই আজকে সারা দিনে যুববাণীর কোন কোন বন্ধু তোমার সঙ্গে থাকছে এবারে সেই সম্পর্কে একটু বলে নেব। বেলা 11টা থেকে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অনুষ্ঠিত হবে বেরিয়ে পড়ি। উপস্থাপনায় থাকছেন আরজে সুভাষ এবং আরজে সায়নী। বেলা 12টা থেকে মৈত্রী প্রচার তরঙ্গে অনুষ্ঠিত হবে অল্প অল্প গল্পকথা। উপস্থাপনায় থাকছেন আরজে আঁখি। ঠিক বিকেল 4:50 আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে ক্যাম্পাস আড্ডার পর্ব 2 নিয়ে থাকছেন অর্পণ এবং 107 FM রেনবোতে ফিল্মি আড্ডা অনুষ্ঠান নিয়ে থাকছে আরজে সৌরভ এবং আরজে অস্মিতা। তবে ঘড়ির কাটা জানান দিচ্ছে বন্ধু যে আজকে গল্প শেষ করার সময় প্রায় হয়ে গেছে। তবে এভাবে কি গল্প শেষ করা যায়? একদমই না। এতক্ষণ ধরে রাতের আকাশের কত গল্প তোমাকে শোনালাম, আজকে রাধা গোবিন্দ্রচন্দ্রের জন্মদিন সেই সম্পর্কেও তাঁকে নিয়েও বেশ কিছু কথা তোমাকে বললাম বন্ধু। তবে এমনই একটা রাতের আকাশের গল্প, এমনই একটা রাতের আকাশের গান এবারে তোমার জন্য থাকছে। অনুপম রায়ের কণ্ঠে থাকছে আজকের সুপ্রভাতের শেষ গান তোমার জন্য। শুনতে থাকো, ভালো থাকো।

পরপর তিনখানি রজনীকান্তের গান শুনলেন সুর শিক্ষা শিল্পী গোষ্ঠীর পরিবেশনায়। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

এখন শুনবেন গিটারে বিভিন্ন গানের সুর, বাজিয়েছেন বাবলু নন্দী মোদক।

গিটারে রবীন্দ্রসঙ্গীতের সুর শুনছিলেন শিল্পী বাবলু নন্দী মোদক। এবারে শুনবেন গিটারে আধুনিক গানের সুর শিল্পী বাবলু নন্দী মোদক।

প্রথমে তিনখানি রবীন্দ্রসঙ্গীত ও তারপর দুখানি আধুনিক গানের সুর শুনলেন গিটারে। বাজিয়েছেন বাবলু নন্দী মোদক। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 297.6 মিটারে, অর্থাৎ 1008 কিলো হার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। পরবর্তী অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রভু জগন্নাথ দেবের আজ রথযাত্রা। বলভদ্র ও দেবী সুভদ্রাকে সঙ্গে নিয়ে রথে চড়ে জগন্নাথ দেব যাবেন মাসির বাড়ি। নদিন তাঁরা সেখানেই থাকবেন। ওড়িশার পুরী, রাজ্যে হুগলির মাহেশ, গুপ্তিপাড়া, পূর্ব মেদিনীপুরের মহিষাদল, হাওড়ার আন্দুল, বাঁকুড়ার বিষ্ণুপুর, কোচবিহারের মদনমোহন, নদিয়ার মায়াপুরের ইস্কন, কলকাতার ইস্কনে সকাল থেকেই ভক্তদের ভিড়। পুরীতে সেজে উঠেছে তিনটি রথ, নন্দীঘোষ, তালধ্বজ এবং দর্পদলন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মধ্য কলকাতার অ্যালবার্ট রোডে আজ বেলা 12টা নাগাদ ইস্কনের রথযাত্রা উৎসবের সূচনা করবেন। বিকেলে পূর্ব মেদিনীপুরের মেচেদায় ইস্কনের রথযাত্রায় যোগ দেবেন তিনি। ঠাকুর শ্রী রামকৃষ্ণ স্মৃতি বিজড়িত বাগবাজার বলরাম মন্দিরের রথ, উত্তর কলকাতার বাগবাজার জগন্নাথ মহাপ্রভু মন্দির পরিচালন সমিতি, উত্তর চব্বিশ পরগনার রথতলা শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু মন্দির কমিটি, খিদিরপুরে শ্রী জগন্নাথ সেবা সমিতি প্রতিবারের মতো এবারও মহাসমারোহে রথযাত্রার আয়োজন করেছে। কচিকাঁচারা বিকেল হলেই ফুল বাহারি পাতায় সাজানো রকমারি রথ নিয়ে রাস্তায় বেরোবে। এদিকে রথযাত্রার উৎসবের আবহে আজ শহরের রাজপথে দেখা যাবে এক অভিনব ট্রাম যাত্রা। রথের সাজে সজ্জিত ট্রামে চড়ে শহরে ঘুরবেন জগন্নাথ বলরাম সুভদ্রা। গড়িয়াহাট থেকে ধর্মতলা পর্যন্ত এই বিশেষ ট্রাম যাত্রার উদ্বোধন করবেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। একটি প্রতিবেদন।
1: বিগত সরকারের আমলে কার্যত উঠে যেতে বসেছিল ট্রাম। রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর পরিবেশ বান্ধব গণপরিবহনের গুরুত্বপূর্ণ মাধ্যম ট্রামের পুনরুজ্জীবনের জন্য বিশেষ নজর দিয়েছে। বন্ধ হয়ে থাকা ট্রাম রুটগুলি চালু করার পাশাপাশি দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত আধুনিক ট্রাম চালানোর জন্য ইতিমধ্যেই রাইটসকে সমীক্ষার দায়িত্ব দিয়েছে পরিবহন দপ্তর। এই আবহে ট্রাম নিয়ে সচেতনতা বাড়াতেই ট্রাম রথযাত্রার আয়োজন করেছে কলকাতা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশন। ট্রামে চড়ে শহরে ঘুরবেন জগন্নাথ বলরাম সুভদ্রা। সঙ্গে থাকবে মিষ্টিমুখ, জিলিপি, পাঁপড় ভাজাও। রথের রশিতে টান পড়ার সঙ্গে সঙ্গে শহরের ঐতিহ্যের প্রতীক ট্রামেও নতুন প্রাণ সঞ্চার ঘটবে বলে আশা উদ্যোক্তাদের। সুমন মুখোপাধ্যায়, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রথযাত্রা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। জাতীয় কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাংক নাবার্ড চলতি অর্থবর্ষে কৃষি এবং ক্ষুদ্র অতিক্ষুদ্র মাঝারি শিল্পক্ষেত্রে প্রায় 4 লক্ষ কোটি টাকা ঋণদানের লক্ষ্যমাত্রা নিয়েছে। কলকাতায় গতকাল নাবার্ডের 45তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে সংস্থার পশ্চিমবঙ্গ আঞ্চলিক কার্যালয়ের চিফ জেনারেল ম্যানেজার পি কে ভরদ্বাজ কৃষি ও গ্রামীণ উন্নয়ন ক্ষেত্রে গত 4.5 দশকে নাবার্ডের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ভারতীয় রিজার্ভ ব্যাংকের আঞ্চলিক অধিকর্তা সুধাংশু প্রসাদ নাবার্ডের 45 বছরের গৌরবময় যাত্রার জন্য অভিনন্দন জানান। রাজ্যে গ্রামীণ এলাকার উন্নয়নে থমকে থাকা বিভিন্ন প্রকল্পের কাজ পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। এরাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ গতকাল নদিয়ার মোহনপুরে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে অংশ নিয়ে একথা জানান। তিনি বলেন, গ্রামীণ সড়ক সহ বিভিন্ন পরিকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কেন্দ্র সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে। এর ফলে রাজ্যে উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব আগামীকাল শুরু হচ্ছে। 20 থেকে 24 জুলাই পর্যন্ত বিভিন্ন দপ্তরের বাজেট নিয়ে ধারাবাহিক আলোচনা হবে। 25 জুলাই পাশ হওয়ার কথা অ্যাপ্রোপ্রিয়েশন বিল ও অর্থ বিল, পাশাপাশি নতুন কয়েকটি বিলও আনা হতে পারে। উত্তর চব্বিশ পরগনার বারাসাতের কামদুনিতে কলেজ ছাত্রীকে গণধর্ষণ ও খুনের ঘটনায় নিম্ন আদালতের রায় যাতে সুপ্রিম কোর্টেও বহাল থাকে রাজ্য সরকার সেই চেষ্টা করবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন। সল্টলেকে বিজেপির সদর দপ্তরে জনতার দরবারে গতকাল নির্যাতিতার পরিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের আইনজীবীরা তাঁদের সহায়তা করবেন বলে শ্রী অধিকারী আশ্বাস দেন।
2: আগের সরকার 16টা PP বদল করে আসামিদের খালাস করার ব্যবস্থা, মামলা সুপ্রিম কোর্টে চারাধীন,

0: আমি তাদের বলেছি সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের লয়াররা এখন সহযোগিতা করবে, যাতে তারা যে আবেদন করেছেন সেই আবেদনের সুবিচার শুধু সুপ্রিম কোর্ট পান। এই মুহূর্তে এটা রাজ্য সরকার বা রাজ্য পুলিশের হাতে নেই।
1: দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার থেকে পড়ে নিখোঁজ মৎস্যজীবীর দেহ আজ উদ্ধার হয়েছে। 55 বছরের রবি দাস গতকাল এফবি সূর্যনারায়ণ পাঁচ নামক ট্রলার করে মাছ ধরতে রওনা দেন। অসাবধানতাবশত সমুদ্রে পড়ে যান তিনি। দেহটি কাকদ্বীপ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলির আর্থিক লেনদেন এবং সরকারি অনুদানের ব্যবহার অডিট করার জন্য কমট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ক্যাগকে চিঠি দিয়েছে উচ্চশিক্ষা দপ্তর। কেন্দ্র ও রাজ্য সরকারের অনুদান, বেতন ও পেনশন বাবদ অর্থের ব্যবহার, প্রতিষ্ঠানের নিজস্ব আয় ব্যয়ের হিসেব, ফি সংগ্রহ সহ অন্যান্য আর্থিক লেনদেন নিয়মমাফিক হচ্ছে কিনা তা খতিয়ে দেখতেই এই উদ্যোগ। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের ওপর থাকা নিম্নচাপ ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে। আগামীকালের মধ্যে তা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। মৎস্যজীবীদের আগামী শনিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা। স্থানীয় সংবাদ শেষ হলো।

এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতের আসরে ভীমপালশ্রী রাগে এসরাজ বাজিয়ে শোনাচ্ছিলেন অনুজিৎ রায়চৌধুরী। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন দেবপ্রতিম গঙ্গোপাধ্যায়। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটারে, অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। পরবর্তী ঘোষণা একটু পরেই।

পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন রত্নদীপ দাসের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

পরপর দুখানি শ্যামল গুপ্তর কথায় আধুনিক গান শুনলেন সুনিতা বিশ্বাসের কণ্ঠে। এর পরের গানটির কথা গৌরী প্রসন্ন মজুমদার।

শেষ গানটি লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায়। পরপর চারখানি আধুনিক গান শুনলাম সুনিতা বিশ্বাসের কণ্ঠে। এবারের গানটি শুনব মান্না দের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটারে। এখন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে আজ শুনব আমরা গীত ছবি থেকে গান, প্রথম শিল্পী মোহাম্মদ রফি।

মোহাম্মদ রফির কণ্ঠে শুনছিলাম গীত ছবি থেকে গান। এবারে গীত ছবি থেকে আরও একটি গান, দ্বৈত কণ্ঠে লতা মঙ্গেশকর এবং মহেন্দ্র কাপুর।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে আমরা আজ গীত ছবি থেকে পরপর দুটি গান শুনলাম। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গে শুনছেন অনুষ্ঠান, আর একটু পরেই শুনবেন খেলার খবর।

আকাশবাণী কলকাতা, খেলার খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। গতবারের বিজয়ী আর্জেন্টিনা ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনালে রবিবার স্পেনের মুখোমুখি হবে। কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে আজ মোহনবাগান সুপার জায়ান্ট ও খিদিরপুর ক্লাবের ম্যাচটি 1-1 গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে। পুরুষদের দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে কার্ডিফে ভারত ইংল্যান্ডের মুখোমুখি। ইংল্যান্ড টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। আর সে বিস্তারিত খবরে, ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। দ্বিতীয় সেমিফাইনালে গত রাতে 2-1 গোলে আর্জেন্টিনা ইংল্যান্ডকে হারিয়ে দেয়। 55 মিনিটে ইংল্যান্ডের হয়ে প্রথম গোল করেন অ্যান্থনি গার্ডেন। এরপর 85 মিনিটে আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ এবং দ্বিতীয়ার্ধে সংযুক্ত সময়ে লাউতারো মার্টিনেজ গোল করে দলকে জিতিয়ে দেন। দুটি গোলেই সহায়তা করেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ফাইনালে আর্জেন্টিনা রবিবার স্পেনের বিরুদ্ধে খেলবে। নিউ ইয়র্কের ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। স্পেনের সামনে দ্বিতীয়বার খেতাব জয়ের হাতছানি। অন্যদিকে খেতাব ধরে রাখতে মরিয়া গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর্জেন্টিনা এবারের বিশ্বকাপে জিতলে তারা পরপর দুবার বিশ্বকাপ জেতা তৃতীয় দল হবে। এর আগে ইটালি 1934 ও 1938 সালে এবং ব্রাজিল 1958 ও 1962 সালে পরপর দুবার বিশ্বকাপ জেতে। এছাড়া তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শনিবার ফ্রান্স ইংল্যান্ডের মুখোমুখি হবে। মিয়ামি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 2:30। ফিফা বিশ্বকাপ 2026-এর ফাইনালে এক যুগান্তকারী পরিবর্তন আসতে চলেছে। ইতিহাসে প্রথমবারের মতো ফুটবলের সবথেকে বড় আসরের ফাইনালে দেখা যাবে আমেরিকান সুপার বোলের ধাঁচে একটি জমকালো হাফ টাইম শো। এই মেগা ইভেন্টের জন্য ফিফা তাদের প্রচলিত নিয়মে বড়সড় বদল আনতে চলেছে। জানা গেছে, আগামী 19 জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেন ও আর্জেন্টিনার মধ্যে খেলার মেগা ফাইনালের মাঝ বিরতি 15 মিনিটের বদলে বাড়িয়ে আধ ঘন্টা করা হবে। ফিফা এবং গ্লোবাল সিটিজেনের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, এই ঐতিহাসিক হাফ টাইম শোটির তত্ত্বাবধানে থাকছেন বিশ্বখ্যাত ব্যান্ড কোল্ড প্লের ক্রিস ম্যাটিন। এই 30 মিনিটের বিরতিতে একটি 11 মিনিটের মূল পারফরমেন্স থাকবে, যেখানে মঞ্চ মাতাবেন ম্যাডোনা, শাকিরা, বিটিএস, জাস্টিন বিরার এবং বার্না বয়ের মতো বিশ্ববরেণ্য তারকারা। এছাড়াও থাকবেন গুস্তাভো দুদামেল এবং কোল্ড প্লের সঙ্গে PS-22 কোরাস। প্রিমিয়ার ডিভিশন লিগ ফুটবলে আজ মোহনবাগান সুপার জায়ান্ট ও খিদিরপুর ক্লাবের মধ্যে খেলাটি 1-1 গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে। নিজেদের মাঠে আয়োজিত এই ম্যাচ খেলার 27 মিনিটে জয়দীপ মালিকের দেওয়া গোলে মোহনবাগান এগিয়ে যায়। 48 মিনিটে খিদিরপুরের তুহিন শিকদার গোল করে খেলায় সমতা ফেরান। মোহনবাগানের প্রথম ম্যাচের পাঠচক্রের বিরুদ্ধে জয়ের পর দ্বিতীয় ম্যাচে ড্র করল। অন্য ম্যাচে কল্যাণীতে বেহালা SS স্পোর্টিং ক্লাব 3-1 গোলে জর্জ টেলিগ্রাফকে এবং ব্যারাকপুরের রেলওয়ে FC 2-1 গোলে কালীঘাট মিলন সংঘকে হারিয়ে দিয়েছে। নৈহাটিতে আরেকটি ম্যাচে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব 4-0 গোলে পাঠচক্রকে পরাজিত করেছে। আগামীকাল মোহামেডান স্পোর্টিং এরিয়ানের বিরুদ্ধে খেলবে। মোহামেডান স্পোর্টিং মাঠে খেলা শুরু হবে বিকেল 3:00। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সের আজ দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে ভারত ইংল্যান্ডের মুখোমুখি। ইংল্যান্ড টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। ভারত শেষ পাওয়া খবরে 34 ওভার 3 বলে 5 উইকেট হারিয়ে 190 রান করেছে। এসবাস্টানের প্রথম ম্যাচে ভারত 6 উইকেটে ইংল্যান্ডকে হারিয়ে 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজে 1-0 এগিয়ে রয়েছে। গলে ভারত ও ইংল্যান্ডের মধ্যে 4 দিনের যুব টেস্ট আজ অমীমাংসিতভাবে শেষ হয়। আজ চতুর্থ তথা শেষ দিনে শ্রীলঙ্কার অনূর্ধ্ব 19 দলের বিরুদ্ধে প্রথম ইনিংসে 576 রানে শেষ হয়। গতকাল 3 উইকেটে 378 রান নিয়ে ভারতীয় দল অসমাপ্ত প্রথম ইনিংস শুরু করে। ভারতের বোলার গুর্নুর ব্রাডকে অখেলোয়াড়চিত আচরণের জন্য ICC সতর্ক করেছে। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম একদিনের ম্যাচে অকারণে প্রতিপক্ষ ব্যাটারের দিকে বল ছোড়ার অপরাধে তাকে সতর্ক করা হয়। ক্রিকেট বিশ্বকাপকে আরও আকর্ষণীয়, প্রতিদ্বন্দ্বিতামূলক এবং উপভোগ্য করার লক্ষ্যে ICC পুরুষদের একদিনের ক্রিকেট এবং টি-20 ক্রিকেট বিশ্বকাপের ফর্ম্যাটে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার ইংল্যান্ডের এডেনবার্গে বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। কোয়ান্ট বক্স চেন্নাই গ্র্যান্ডমাস্টার্স 2026 দাবা প্রতিযোগিতায় আজ চেন্নাইয়ের ভেলাভিচেরিতে শুরু হয়েছে। প্রথম রাউন্ডের ম্যাচে আজ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের ডি কুকেশ দেশের নিহাল সারিনের সঙ্গে ড্র করে অভিযান

এর সঙ্গে তারা পরিচিত। দ্বিতীয় যে সিদ্ধান্তটি উল্লেখের দাবি রাখে তা হল উত্তরপ্রদেশের 34 নম্বর জাতীয় সড়কে কানপুর থেকে কামরাই সেকশনের মধ্যে একটি 6 লেনের সড়ক নির্মাণ। এই প্রকল্পটির সুবিধা নিতে হলে টোল দিতে হবে। এই দুটি প্রকল্পের মধ্যে প্রথমটির জন্য 7,000 কোটি টাকা এবং দ্বিতীয়টির জন্য 7,200 কোটি টাকা মূলধনী ব্যয় ধরা হয়েছে। এই দুটি সড়কই প্রধানমন্ত্রী গতিশক্তি ন্যাশনাল মাস্টার প্ল্যানের আওতায় নির্মিত হবে। এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আজ আমাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক শিশির সিনহা। আমি তার কাছে প্রশ্ন রাখব এই ধরনের সড়ক নির্মাণের জন্য যে জাতীয় পরিকল্পনা নেওয়া হয়েছে সে বিষয়ে আপনি যদি আমাদের বিস্তারিত জানান তাহলে ভালো হয়। শিশির সিনহা, হ্যাঁ, আপনি আমার প্রারম্ভিক মন্তব্যে পিএম গতিশক্তির কথা বলেছেন। এই পিএম গতিশক্তির প্রকল্পটি হচ্ছে বিভিন্ন ধরনের পরিবহন সংযোগের ব্যবস্থা। এর মধ্যে একদিকে যেমন রেল সংযোগ রয়েছে, অন্যদিকে সড়ক এবং আকাশপথের সংযোগের কথাও বলা হয়েছে। যেহেতু বর্তমানে দিল্লি মহানগরীর পরিসর ক্রমাগত বেড়ে চলেছে, তাই এখানে 3টি বিমানবন্দর রয়েছে। এর মধ্যে প্রথমটি দিল্লিতে, দ্বিতীয়টি গ্রেটার নয়দায় এবং তৃতীয়টি গাজিয়াবাদে। এই 3টি বিমানবন্দরের মধ্যে সংযোগের প্রয়োজন রয়েছে, কারণ এই 3টি বিমানবন্দরই যাত্রী পরিবহন ছাড়াও পণ্য পরিবহনের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এই 3টি বিমানবন্দরই যাত্রী ও পণ্য পরিবহনের জন্য সংযুক্ত থাকা দরকার। 6 লেনের 8 কিলোমিটার দীর্ঘ এই সড়ক সুড়ঙ্গটি স্থাপিত হলে পশ্চিম ও দক্ষিণ দিল্লির মধ্যে যোগাযোগ সুবিধা এবং এই অঞ্চলের 3টি বিমানবন্দর এবং রেল স্টেশনগুলির যাতায়াতের সুবিধা হবে। তাই এই প্রকল্পের মধ্যে গতিশক্তির ধারণা নিহিত রয়েছে। একই সঙ্গে সব ধরনের পরিবহন মাধ্যমকে এর আওতায় নিয়ে আসা সম্ভব হয়েছে। এই ধরনের প্রকল্পের একটি অর্থনৈতিক দিকও রয়েছে, একই সঙ্গে সামাজিক এবং পরিবহন পরিষেবার বিষয়টিও এর সঙ্গে যুক্ত রয়েছে। অর্জুন জে চৌধুরী, আচ্ছা, আপনি এখন এই প্রকল্পের সামাজিক দিকের কথা উল্লেখ করলেন, তাই আপনার কাছে এ বিষয়ে এবার বিশদে জানতে চাইব। শিশির সিনহা, দেখুন, একে সামাজিক পরিকাঠামো বলা চলে। এই ধরনের পরিকাঠামো প্রকল্প রূপায়ণের একটি সামাজিক সুবিধার দিকও রয়েছে, কারণ এই সামাজিক পরিকাঠামোগুলি মানুষের জীবনে স্বাচ্ছন্দ্য আনতে সক্ষম হবে। সরকারিভাবে বিভিন্ন ক্ষেত্রে মানুষের জীবনকে সহজতর করে তোলা এবং এক একটি জনগোষ্ঠীর জীবনমানের উন্নতি ঘটানোর কথাও এখানে বলা হয়ে থাকে। এই ধরনের প্রকল্প রূপায়ণের মাধ্যমে মানুষের জীবনমানের উন্নতির কথা ভাবা হয়ে থাকে। পিএম গতিশক্তি প্রকল্পের মূল কথা হচ্ছে বিভিন্ন ধরনের পরিকাঠামো এবং ভিন্ন ভিন্ন পরিবহন ব্যবস্থার মধ্যে যোগসূত্র স্থাপন করা। তাই বিভিন্ন ধরনের পরিবহন ব্যবস্থাগুলিকে এক সূত্রে গ্রথিত করা সামাজিক পরিকাঠামোর উন্নয়নের সম্ভাবনা তৈরি করা হয়। একই সঙ্গে সামাজিক অগ্রগতি এবং মানুষের আরও বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। যেমন ধরা যাক, আপনি যদি একটি সড়ক নির্মাণের কথা ভাবেন, তাহলে এটি কেবলমাত্র গাড়ি চলাচল বা মানুষের যাতায়াতের কাজই করে না, এর মাধ্যমে কর্মস্থাপনের সুযোগও সৃষ্টি হয়। নবনির্মিত সড়কের দুপাশে যারা বসবাস করেন তারা বেশি করেই সুবিধা পান। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখলে নিশ্চিতভাবেই সড়কের মতো পরিকাঠামো সামাজিক জীবনের উন্নতি ঘটায়, জীবন আরও সহজতর হয়। একই সঙ্গে সহজে ব্যবসার সুযোগও সৃষ্টি হয়। মন্ত্রিসভার অর্থনৈতিক বিশেষজ্ঞ কমিটি উত্তরপ্রদেশে 34 নম্বর জাতীয় সড়কে কানপুর থেকে কামরাই সেকশনের মধ্যে যে 6 লেনের সড়ক নির্মাণ প্রকল্পের অনুমোদন দিয়েছে তার জন্য মূলধনী ব্যয় ধরা হয়েছে 7,145 কোটি 14 লক্ষ টাকা। এই প্রকল্পটি বট বা বিল্ড অপারেট অ্যান্ড ট্রান্সফার মোড, এই মোডে নির্মিত হবে। এর আগে ওই পদ্ধতি সফলভাবে বিভিন্ন পরিকাঠামো প্রকল্প রূপায়ণ করেছে এবং সেটা সম্ভবও হয়েছে। অর্জুন জে চৌধুরী, আচ্ছা, আপনার কি মনে হয় উত্তরপ্রদেশে ডাবল ইঞ্জিন সরকারের জন্যই এই রাজ্যের মানুষ রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের বিশেষ সুবিধা পাচ্ছে? শিশির সিনহা, আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি দুটি বিষয় পরিষ্কার করতে চাই। একটি হচ্ছে কানপুর থেকে কামরাইয়ের মধ্যে যাতায়াতের সময় এই প্রকল্প রূপায়ণের ফলে সময় 3.5 ঘন্টা থেকে কমে 1.5 ঘন্টা হবে, অর্থাৎ 58% সময় কম লাগবে। আপনি ভেবে দেখুন, যাতায়াতের এই সময় কম হওয়ার ফলে
কত পরিমাণ জ্বালানি সাশ্রয় হবে, তাছাড়াও গাড়ির চালকেরও শ্রম লাঘব হবে। একই সঙ্গে এই রুটে যানবাহনের গতি বেড়ে ঘন্টায় 80 থেকে 100 কিলোমিটারে পৌঁছে যাবে। এই শহরের মধ্যে খুব দ্রুত যোগাযোগ স্থাপিত হবে। দ্বিতীয় যে বিষয়টি

আমি বলতে চাই, তাহলে এর ফলে 4টি পিএম গতিশক্তি অর্থনৈতিক ব্যবস্থা এবং 10টি লজিস্টিক ব্যবস্থার মধ্যে যোগাযোগ আরও উন্নত হবে। আপনি জিজ্ঞাসা করেছেন যে ডাবল ইঞ্জিন সরকারের ফলে উত্তরপ্রদেশের জনসাধারণের সুবিধার প্রসঙ্গটি। দেখুন, উত্তরপ্রদেশে 3টি অর্থনৈতিক জোন রয়েছে, এর মধ্যে প্রথমটি হচ্ছে পূর্বাঞ্চলীয়, দ্বিতীয়টি হচ্ছে মধ্য উত্তরপ্রদেশ এবং তৃতীয়টি পশ্চিম উত্তরপ্রদেশ অঞ্চল। পশ্চিম উত্তরপ্রদেশের জোনটিতে ব্যাপকভাবে শিল্পায়ন ঘটেছে, এরই প্রেক্ষিতে মধ্য উত্তরপ্রদেশ এবং পূর্বাঞ্চলীয় উত্তরপ্রদেশের কথা চিন্তা করতে হয়। রাজ্যের একটি অর্থনৈতিক জোনে ভালো কাজ হলে বাকি দুটিতে শিল্পায়ন আশানুরূপ হয়। দিল্লিতেও একটি সরকার রয়েছে, উত্তরপ্রদেশেও একই রাজনৈতিক দলের সরকার রয়েছে, এর ফলে সংশ্লিষ্ট রাজ্যগুলির মধ্যে সমন্বয়ের সম্ভাবনা বেড়েছে। কানপুর কামরাই প্রকল্পের মাধ্যমে মধ্য উত্তরপ্রদেশ এবং পূর্ব উত্তরপ্রদেশের পরিকাঠামো আগের থেকে উন্নত হবে। কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের জন্য 7,000 কোটি টাকা মূলধনী ব্যয় অনুমোদন করেছে। কেউ কেউ হয়তো এই সড়ক ব্যবস্থার জন্য টোল দেওয়ার বিষয় নিয়ে প্রশ্ন তুলতে পারেন। এই প্রসঙ্গে বলা যায়, এই ধরনের বৃহৎ প্রকল্প নির্মাণের অর্থ ব্যয়ের প্রয়োজন হয়। রাজ্য এবং কেন্দ্রে একই রাজনৈতিক দলের সরকার থাকার ফলে দুই পর্যায়ে একই ধরনের প্রকল্প রূপায়ণে অনেক বেশি সমন্বয় গড়ে ওঠে, এর ফলে সহজে তহবিলের ব্যবস্থা হয় এবং সিদ্ধান্ত গ্রহণও দ্রুততর হয়। অর্জুন জে চৌধুরী: আচ্ছা, মধ্য এবং পূর্বাঞ্চলীয় উত্তরপ্রদেশের উন্নয়নের ক্ষেত্রে কোন বিষয়টিকে আপনি বেশি গুরুত্ব দিতে চাইছেন? শিশির সিনহা: দেখুন, এই দুটি অঞ্চলের উন্নয়নের স্বার্থে পরিবহনের ব্যয়, বিশেষ করে পণ্য পরিবহনের ব্যয় যুক্তিযুক্তভাবে কমানো দরকার। পণ্য পরিবহনের ব্যয় কমানো সম্ভব হলে এই অঞ্চলে উৎপাদিত পণ্য দ্রব্য মূল্যমানের দিক থেকে আরও বেশি প্রতিযোগিতামূলক হয়ে উঠতে পারবে। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই প্রকল্প বিষয়ে বলার সময় জানিয়েছেন যে সমগ্র বুন্দেলখণ্ড অঞ্চল এর ফলে যোগাযোগের সুবিধার আওতায় আসবে। অন্যদিকে কানপুর থেকে ভোপাল পর্যন্ত যোগাযোগের ক্ষেত্রেও বিশেষ সুবিধা হবে। অর্জুন জে চৌধুরী: দ্বারকা এক্সপ্রেসওয়ের 6 লেনের 8 কিলোমিটার দীর্ঘ সড়ক সুড়ঙ্গ ব্যবস্থার বিষয়ে আপনি কি কিছু বলবেন? শিশির সিনহা: দেখুন, দিল্লি থেকে সংলগ্ন শিল্পাঞ্চলে যাতায়াতের জন্য এর ফলে অনেক বেশি সুবিধা হবে। শুধু যাতায়াতই নয়, পণ্য পরিবহনের উন্নয়নের ফলে দিল্লি এবং সংলগ্ন এলাকায় বসবাসকারী মানুষের অর্থনৈতিক জীবনেরও উন্নতি হবে। দ্বারকা এক্সপ্রেসওয়ের মাধ্যমে মুম্বাই দিল্লি এক্সপ্রেসওয়ে সংযোগ স্থাপিত হবে, এর ফলে পণ্য পরিবহন এবং যাতায়াতের আরও বেশি সুবিধা হবে। সব মিলিয়ে এই ধরনের পরিকাঠামো প্রকল্প রূপায়িত হলে নিশ্চিতভাবেই অর্থনৈতিক ক্ষেত্রে যেমন এর প্রভাব পড়বে, একই সঙ্গে মানুষের জীবনযাত্রা অনেক বেশি সহজ হয়ে উঠবে। অর্জুন জে চৌধুরী: আচ্ছা, কেন্দ্রীয় মন্ত্রিসভায় বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলির বিষয়ে বিস্তারিতভাবে জানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেক সময় নিয়ে আলোকপাত করলেন। শিশির সিনহা: আপনাকেও ধন্যবাদ। আকাশবাণীর স্পটলাইট অনুষ্ঠানে আমরা শুনলাম 1 জুলাই অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলির বিষয়ে আলোচনার অংশ নিলেন এই আলোচনায় অংশ নিলেন বিশিষ্ট সাংবাদিক শিশির সিনহা, সঞ্চালনায় ছিলেন অর্জুন জে চৌধুরী। স্পটলাইট অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় প্রতি মঙ্গল, বৃহস্পতি ও রবিবার রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, নিউজ অন এআইআর অ্যাপে, মোবাইল অ্যাপে এবং আকাশবাণীর ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যায়। এই অনুষ্ঠান বিষয়ে আপনার নিজের মতামত airnsdtaks@gmail.com অথবা 9289094044 নম্বরে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে শুনছিলেন স্পটলাইটের বাংলা রূপান্তর। একটু পরেই পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

আকাশবাণী খবর পড়ছি নিবেদিতা লাহিড়ি। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে 20 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 75 পুনর্নির্মিত রেলওয়ে স্টেশন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। তিনি আগামীকাল দেশের প্রথম পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা করবেন। দেশে বিভিন্ন সামাজিক সুরক্ষামূলক প্রকল্পে থেকে এ পর্যন্ত 100 কোটি মানুষ উপকৃত হওয়ার মাইল ফলক অর্জন। সন্ত্রাসবাদে অর্থ সহায়তা এবং অনুপ্রবেশ চক্রের খোঁজে ইডি আজ রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে। ওড়িশার পুরীতে চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় বিশ্ববিখ্যাত রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর দাবি করেছে আমেরিকা। কার্ডিফে সিরিজের দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে ভারত ইংল্যান্ডের সামনে জয়ের জন্য 234 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র

0: আগামীকাল অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে কনফারেন্সিংয়ের মাধ্যমে 20টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 75টি পুনর্নির্মিত রেলওয়ে স্টেশন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। প্রায় 1,570 কোটি টাকা ব্যয়ে তৈরি এই স্টেশনগুলোকে তাদের আঞ্চলিক পরিচয় বজায় রেখে আধুনিক যাত্রীবান্ধব পরিবেশ পরিবহন কেন্দ্রে রূপান্তরিত করা হয়েছে। পূর্ব রেলের অধীনে অমৃত ভারত স্টেশন প্রকল্পের জন্য 46টি স্টেশন চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে 6টি ইতিমধ্যে প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। আগামীকাল পূর্ব রেলের মালদা ডিভিশনের অধীনে শিবনারায়ণপুর রেলওয়ে স্টেশনটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করা হবে। 17,94,00,000 টাকা ব্যয়ে শিবনারায়ণপুর রেলওয়ে স্টেশনটির পুনর্নির্মাণ করা হয়েছে। প্রধানমন্ত্রী আগামীকাল অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে পশ্চিমবঙ্গের পুনর্বিকশিত 2টি রেলওয়ে স্টেশনেরও উদ্বোধন করবেন। স্টেশন দুটো হল উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের জলপাইগুড়ি রোড এবং কাটিহার ডিভিশনের হলদিবাড়ি। এছাড়া রাঙ্গিয়া ডিভিশনের অধীনে আসামের মাঝবাট পুনর্বিকশিত স্টেশনেরও উদ্বোধন করবেন। স্টেশনগুলোকে অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে পুনর্বিকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল হরিয়ানায় জিন্দ স্টেশন থেকে জিন্দ ও সোনিপতের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের সূচনা করবেন। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে পরিবেশ বান্ধব এই ট্রেনটি তৈরি করা হয়েছে। এর ফলে ভারত সেই সব দেশের তালিকায় যুক্ত হবে যাদের কাছে হাইড্রোজেন চালিত ট্রেন পরিষেবা রয়েছে। এই তালিকায় জার্মানি, জাপান, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দেশগুলি অন্তর্ভুক্ত। পরিবেশ বান্ধব ট্রেনটি সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 110 কিলোমিটার হলেও আপাতত এটি সর্বোচ্চ ঘণ্টায় 75 কিলোমিটার গতিতে চলবে। এই হাইড্রোজেন ট্রেনটিতে 10টি কোচ রয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, জলবায়ু পরিবর্তনের মতো সমস্যার মধ্যেও ভারত এবছর 37,60,00,000 টন খাদ্যশস্য এবং প্রায় সমপরিমাণ 37,70,00,000 টন উদ্যানজাত ফসল উৎপাদন করেছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে শ্রী চৌহান বলেন, বিজ্ঞানীরা কৃষকদের সঙ্গে একযোগে কাজ করার জন্য সরাসরি মাঠে যাচ্ছেন। ক্ষেত বাঁচাও অভিযানের অঙ্গ হিসেবে 1,657টি বৈজ্ঞানিক দল 728টি জেলায় যান। প্রায় 1 কোটি কৃষকের সঙ্গে তারা কাজ করছেন। এক্ষেত্রে যে জেলাগুলিতে এলনিনো নেতিবাচক প্রভাবের আশঙ্কা রয়েছে সেগুলিতে অগ্রাধিকার দেওয়া হয়েছে। মন্ত্রী জানান, সরকার মিশন ICAR 100 এর অধীনে 100 ইয়াং সায়েন্টিস্টস গ্রাম চ্যালেঞ্জ কর্মসূচি চালু করবে। এই চ্যালেঞ্জ চলাকালীন তরুণ বিজ্ঞানীরা ভবিষ্যতের চাহিদা অনুযায়ী কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, নির্ভুল কৃষি পদ্ধতি এবং জলবায়ু সহনশীল কৃষিকাজের মতো ক্ষেত্রগুলোতে উদ্ভাবনের লক্ষ্যে জাতীয় স্তরে প্রতিযোগিতায় অংশ নেবেন। এছাড়াও কৃষি মন্ত্রক 100টি জলবায়ু সহনশীল গ্রাম গড়ে তুলবে। এই গ্রামগুলিতে জলবায়ু পরিবর্তনের ফলে উদ্ভূত পরিস্থিতিতে সুস্থায়ীভাবে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করা হবে। গত 1 বছরে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ 44টি ফসলের ক্ষেত্রে 386টি উন্নত প্রজাতি উদ্ভাবন করেছে। এর মধ্যে 94% জলবায়ু সহনশীল এবং 29টি পুষ্টিগুণ সমৃদ্ধ বায়ো ফার্টিলাইজ।
1: एक साल में 44 फसलों की 386 नई किस्में हैं, जिनमें से 94 क्लाइमेट रिजिलिएंट है, 29 बायोफोर्टिफाइड है, ये विकसित की है। बागवानी की 117 किस्में हमने अलग अलग अलनीनो के प्रभाव के कारण और वैसे भी जो संवेदनशील जिले हैं उनके लिए आकस्मिक योजनाएं बनाई है। आज मैं गर्व से कहता हूँ ICAR कृषि परिवर्तन का अग्रदूत बन चुका है।
0: বিভিন্ন সামাজিক সুরক্ষামূলক প্রকল্পে যুক্ত হওয়ার ক্ষেত্রে ভারত 100 কোটির মাইল ফলক অতিক্রম করেছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া বলেছেন, ভারতে 2015 সালে বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পেতে 19% নাগরিক, 2026 সালে তা বৃদ্ধি পেয়ে 68.4% পৌঁছেছে। এর ফলে 100 কোটিরও বেশি নাগরিক বিভিন্ন সামাজিক সুরক্ষা কাঠামোয় যুক্ত হয়েছেন, যা মোদী সরকারের সবকা সাথ সবকা বিকাশেরই প্রতিশ্রুতির প্রতিফলন। লক্ষ লক্ষ মানুষকে আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্য পরিষেবা ও খাদ্য সহায়তার জন্য গৃহীত বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে ভারতের সামাজিক সুরক্ষা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে প্রসারিত হয়েছে। দেশজুড়ে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসে এই প্রকল্পগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সামাজিক সুরক্ষা প্রসারিত করার ক্ষেত্রে ভারতের এই অগ্রগতি সর্বজনীন কল্যাণ ও অর্থনৈতিক নিরাপত্তার প্রতি সরকারের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন। দমন কেন্দ্রশাসিত অঞ্চলের নবনির্মিত নমো বিমানবন্দর থেকে আজ নতুন দিল্লির উদ্দেশ্যে প্রথম বাণিজ্যিক বিমান পরিষেবার সূচনা হল। বিমানবন্দরে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জারাপু রামমোহন নাইডু এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসক প্রফুল্ল পাটেল যৌথভাবে এই প্রথম বিমানটি যাত্রা সূচনা করেন। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিমানবন্দরের উদ্বোধন করেন। সন্ত্রাসবাদে অর্থ সহায়তা এবং অনুপ্রবেশ

0: চক্রের খোঁজে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি আজ রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে। এরাজ্যের কলকাতা, 224 পরগনা, মুর্শিদাবাদে তল্লাশি চলে। উত্তরপ্রদেশের সন্ত্রাসবাদ বিরোধী এটিএস এ দায়ের করা একটি এফআইআরের ভিত্তিতে এই তদন্ত শুরু হয়। রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকদের ভারতে অনুপ্রবেশে সহায়তা, তাদের জন্য জাল ভারতীয় নথিপত্র তৈরি এবং দেশের বিভিন্ন প্রান্তে পাচারের অভিযোগ উঠেছে এই চক্রের বিরুদ্ধে। তল্লাশি চলাকালীন উত্তর চব্বিশ পরগনার কালিকাপুরে আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুমের 40 লক্ষ টাকা নগদ অর্থ এবং সোনা উদ্ধার হয়েছে। ওই খারিজি মাদ্রাসায় গিয়ে নথিপত্র খতিয়ে দেখেছেন এটিএস এর আধিকারিকরা। মাদ্রাসার সঙ্গে যুক্ত স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা আবদুল্লাহ গাজীর ছেলেকে জেরা করা হয়। আবদুল্লাহ গাজী পলাতক। হারোয়া এবং বাদুরিয়া বেশ কয়েকটি জায়গায় ইডি তল্লাশি চালায়। একটি ট্রাস্টের কর্ণ সম্প্রতি উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার হয়েছিল। ওই ট্রাস্টের কার্যালয়েও তল্লাশি চলছে বলে খবর। অন্যদিকে বাগদার গাঙ্গুলিয়া বিক্রম রায় নামে এক ব্যক্তির বাড়িতে যান কেন্দ্রীয় বাহিনী জওয়ানরাও। ওড়িশার পুরীতে অগণিত ভক্তের সমাবেশে চিরাচরিত উৎসাহ উদ্দীপনার মহাপ্রভু জগন্নাথ দেবের বিশ্ববিখ্যাত রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। পবিত্র পাণ্ডাজি বিজে ও ছেঁড়া পাহারা রীতির পর আজ বিকেলে ভগবান জগন্নাথ, ভগবান বলভদ্র এবং দেবী সুভদ্রা তিনটি সদৃশ্য রথ টানার আনুষ্ঠানিক সূচনা হয়। শঙ্খধ্বনি, বৈদিক মন্ত্রোচ্চারণ এবং জয় জগন্নাথ ধ্বনিতে লক্ষ লক্ষ ভক্ত সুবিশাল কাঠের রথগুলি টেনে বড় দাণ্ড ধরে গুণ্ডিচা মন্দিরে নিয়ে যান। এই মন্দিরটি ওই তিন দেবীর মাসির বাড়ি হিসেবে পূজিত হয়। বৃষ্টি হওয়া সত্ত্বেও ভক্তদের উৎসাহে কোনো ভাটা পড়েনি। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএন নিউজ কলকাতাতে। ফিরে আসছি খবরে। ভারত ও ফিনল্যান্ড আজ অর্থনৈতিক ও আর্থিক সহযোগিতা জোরদার করা, বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক বৃদ্ধি এবং ডিজিটালাইজেশনের মতো ক্ষেত্রগুলোতে অংশীদারিত্ব সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেছে। এই লক্ষ্যে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ফিনল্যান্ডের সরকারি সফরে গিয়েছেন। সেখানে তিনি ফিনল্যান্ডের উপপ্রধানমন্ত্রী তথা অর্থমন্ত্রী রিক্কা পুরার সঙ্গে সাক্ষাৎ করেন। তারা ভারত ইউএই মুক্ত বাণিজ্য চুক্তির অধীনে ভারত ফিনল্যান্ড অংশীদারিত্বকে আরও গভীর করার পন্থা পদ্ধতি নিয়েও আলোচনা করেন। এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী ফিনল্যান্ডের অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী সরকারি পুইস্তোর সঙ্গে বৈঠক করেন। কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই, 6G, কোয়ান্টাম প্রযুক্তি, সেমিকন্ডাক্টর, মহাকাশ এবং সুস্থায়ী উন্নয়ন ক্ষেত্রে যৌথ সহযোগিতার বিষয়ে দুই পক্ষ মতবিনিময় করেন। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর দাবি করেছে আমেরিকা। মার্কিন সেনাবাহিনীর দাবি, এই অভিযানের উদ্দেশ্য ছিল এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজে হামলা চালানোর ক্ষেত্রে ইরানের সামরিক ক্ষমতা কমিয়ে দেওয়া। আজ ভোরে তেহরানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর আগে ইরান বাহরিনে ও কুয়েতে মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা দাবি করে। এদিকে ইরান জানিয়েছে বর্তমানে আমেরিকার সঙ্গে আলোচনায় বসার কোনো পরিকল্পনা নেই। অপরদিকে সামাজিক মাধ্যমে এক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গত ডিসেম্বর থেকে ইরানে আটক এক মার্কিন নারীকে ইরানের প্রতি সদিচ্ছার নিদর্শন হিসেবে মুক্তি দেওয়া হয়েছে। পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে সৃষ্ট মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে দক্ষিণ কোরিয়ার কেন্দ্রীয় ব্যাংক আজ 3 বছরের মধ্যে এই প্রথম তাদের সুদের হার বাড়িয়েছে। মুদ্রানীতি বিষয়ক এক বৈঠকের পরে ব্যাংক অফ কোরিয়া তাদের সুদের হার 0.25% বিন্দু বাড়িয়ে 2.5% থেকে 2.75% করেছে। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে আজ দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের জন্য 234 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। ইংল্যান্ড টসে জিতে ভারতকে প্রথম ব্যাট করতে পাঠায়। শেষ পাওয়া খবরে ইংল্যান্ড 6 ওভারে 2 উইকেটে হারিয়ে 21 রান করেছে। এজবাস রানে প্রথম ম্যাচে ভারত 6 উইকেটে ইংল্যান্ডকে হারিয়ে 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজে 1-0 এগিয়ে রয়েছে। শেষ করার আগে বিশেষ খবর আর একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীকাল ভিডিও কনফারেন্সের
1: মুখ্য সমাচার। भारत ने भू राजनीतिक संघर्षों के बीच सुरक्षा और आर्थिक चुनौतियों से निपटने के लिए बीमस्टेक सदस्य देशों में घनिष्ठ सहयोग का आह्वान किया। प्रधानमंत्री नरेंद्र मोदी कल हरियाणा के जिंद रेलवे स्टेशन से देश की पहली हाइड्रोजन से चलने वाली रेलगाड़ी को रवाना करेंगे। अमेरिका ने उत्तरी ईरान तक हमले किए और नौसैनिक घेराबंदी तोड़ने की कोशिश कर रहे एक जहाज पर गोलीबारी की। ईरान ने जवाबी कार्रवाई की। यूक्रेन की संसद ने सर्ही कोरित्स्की को देश का नया प्रधानमंत्री नियुक्त किया। और भारत ने कार्डिफ में खेले जा रहे दूसरे एक दिवसीय मुकाबले में इंग्लैंड को 234 रन का लक्ष्य दिया। अब समाचार विस्तार से। राष्ट्रीय सुरक्षा सलाहकार अजीत डोभाल ने वैश्विक भू राजनीतिक संघर्षों के बीच उभरती सुरक्षा और आर्थिक चुनौतियों

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান শুনছেন 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে আমরা শুনছিলাম এতক্ষণ হামদনু ছবি থেকে গান। এবারের ছবি পাখিজা, প্রথম শিল্পী সহশিল্পীদের সঙ্গে লতা মঙ্গেশকর।

0: লতা মঙ্গেশকরের পর পাখি যা ছবিতে এবারে শিল্পী সুমন কল্যাণপুর।
1: লেকে অঙ্গড়াই সরে বজন বহুত পছতাই, মুফত মে হো গই বদনাম বড়ি রুসওয়াই, আয়া গুসা কভি আপনে পে কভি শরমাই, উঠি ঘবরা কে মগর এসি কমর বল খাই।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে এতক্ষণ আমরা শুনছিলাম পাখি যা ছবি থেকে পরপর বেশ কয়েকটি গান। আজকের এই রাতে আপনি সঙ্গে নিয়েছেন আকাশবাণী কলকাতার সঞ্চয়িতা প্রচার তরঙ্গ। অনুষ্ঠান শুনছেন 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে। একটু পরেই পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গে শুনছেন অনুষ্ঠান। এখন আলিপুর আবহাওয়া দপ্তর প্রেরিত আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস আমরা জেনে নেব। প্রধানত মেঘাচ্ছন্ন আকাশ, দুয়েক পশলা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩২ ডিগ্রি এবং ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত ২৪ ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি কম, এবং সর্বনিম্ন ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯৬%, সর্বনিম্ন ৭৬%। বৃষ্টি হয়েছে গত ২৪ ঘন্টায় ৩.৩ মিলিমিটার। সমুদ্র অথবা নদীতে যারা মাছ ধরতে যাবেন তাদের উদ্দেশ্যে জানানো হয়েছে, আগামীকাল অর্থাৎ ১৭ জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূল বরাবর এবং উপকূল থেকে দূরে মাঝ সমুদ্রে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। এ কারণেই মৎস্যজীবীদের গভীর সমুদ্রে বা সমুদ্র উপকূলে যেতে নিষেধ করা হচ্ছে। আমরা জেনে নিলাম আবহাওয়ার সতর্কবার্তা এবং আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস। এবার জেনে নেব পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। ১৭ জুলাই ২০২৬ শুক্রবার গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সকাল ৬টায় সুভাষিত অনুষ্ঠানে কোরআন থেকে পাঠ, ৬টা ৫ সঙ্গীতাঞ্জলি, ৬টা ৩০ আজকের চাষবাস, কৃষি সুপারিশ, মাছের আধুনিক প্রজনন এ বিষয়ে ডক্টর দেবাশিস, আবার বলছি এ বিষয়ে বলবেন ডক্টর দেবীপ্রসাদ পাঁচাল, ৬টা ৪০ আপনার স্বাস্থ্য, বর্ষার বিপদ ডক্টর অনির্বাণ দলুই বলবেন এ বিষয়ে, শুনবেন প্রথম পর্ব। প্রাত্যহিকে ৬টা৪৫ মিনিটে উপস্থাপনে সুচিস্মিতা গুপ্ত ও কার্তিক ঘোষ, ৭টা৪৫ রবীন্দ্রসঙ্গীত শিল্পী রাজশ্রী চট্টোপাধ্যায়, ৮টায় জানা অজানা দ্বীপের নাম মৈনড ডক্টর রাতুল দত্তের কথিকা শুনবেন দ্বিতীয় পর্ব, ৮টা ৫ নিরাময় বর্ষাকালীন অসুখ বিসুখ এ নিয়ে বলবেন ডক্টর কাজল কৃষ্ণ বণিক, ৮টা ২০ গান্ধী চর্চা গান্ধীজির ভাবনায় আত্মনির্ভরতা কল্পনা ঘোষ বলবেন এ বিষয়ে।

8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ বাদন শিল্পী প্রমথ মোহন ঠাকুর। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে, 9:25 সমীক্ষা, 9:30 আকাশবাণী পডকাস্ট অনুজয় চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন পায়েল চট্টোপাধ্যায়। 10:00 গানের বেলা উপস্থাপনায় সঞ্চিতা মিত্র, 11:00 যুববাণী অনুষ্ঠান মগজ মিটার উপস্থাপনায় ঋত্বিক শিকদার এবং অর্ণব চক্রবর্তী, 12:00 বেহালা বাদন শিল্পী সজল দাস, 12:15 লোকগীতি শিল্পী গুণধর শাসমল, 12:33 অনুজমির দুন ফসল বর্জ্য জলে পাঙ্গাস ও তেলাপিয়া মাছের চাষ, এ বিষয়ে আলোচনায় অংশ নিয়েছেন চিরঞ্জিৎ অধিকারী, স্বপন দত্ত, ঈশিতা দাস অধিকারী। 12:00 গীতিকা, 1:45 মহিলা মহল উপস্থাপনায় সৌমিলি রায়। এ অনুষ্ঠানে কাজের খোঁজে এই পর্বে অতিথি মৌমিতা সরকার। 2:30 সাঁওতালি অনুষ্ঠানে সমাজকর্মী নরেন হাঁসদার সাক্ষাৎকার, স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে আনা। দ্বিতীয় অধিবেশনে 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় নবনীতা রাহা, এ অনুষ্ঠানে স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সঞ্জয় হাজরা। 5:30 বিদ্যার্থীদের জন্য 11 শ্রেণীর জীববিজ্ঞান, দেশবন্ধু হাইস্কুলের শিক্ষক সূর্যেন্দু বিকাশ পাত্র ও 2 শিক্ষার্থী অংশ নিয়েছেন। 6:05 সাঁওতালি অনুষ্ঠান লোকগীতি সোমবারী মুর্মু সহশিল্পী বৃন্দের পরিবেশনায়, 6:15 সাঁওতালি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কৃষি সঞ্চয়ী যোজনা নিয়ে বলবেন বিপ্লব টুডু, লোকগীতি চূড়ামণি মুর্মু ও সহশিল্পী বৃন্দদের পরিবেশনায়। 6:35 কৃষি কথার আসর, খরিফ ভুট্টার চাষ, সঞ্জয় ভট্টাচার্যের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। আমাদের রাজ্যে সুগন্ধি ও ঔষধি গাছপালা চাষের সুযোগ ও সম্ভাবনা, এ নিয়ে বলবেন ডক্টর সুশীল কোঠারি, তার সঙ্গে কথা বলেছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 7:30 সমীক্ষা, বলবেন পিনাকি ঘোষ। 8:00 নাটক পিঞ্জর ভেঙে, রচনা অমিতাভ বসু, বেতার নাটুর বসন্ত ভট্টাচার্য, প্রযোজনা শুক্লা বন্দ্যোপাধ্যায়। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা শিল্পী পণ্ডিত সুমিত রাহা। 9:30 রবীন্দ্রসঙ্গীত শিল্পী রাজশ্রী চট্টোপাধ্যায়। 9:45 নজরুল গীতি শিল্পী মৈত্রী সিংহ। 10:00 বাংলা ছায়াছবির গান, 10:30 ভজন শিল্পী পূর্বাশা নন্দী, 10:45 লোকগীতি শিল্পী গুণধর শাসমল, 11:00 বেহালা বাদন শিল্পী সজল দাস। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরদ শিল্পী ভাস্কর সেন। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে 6:15 সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে খেয়াল শিল্পী বিদুষী পূরবী মুখোপাধ্যায়, 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী রাজশ্রী চট্টোপাধ্যায়, 6:35 রামচরিত মানুষ শুনবেন 174তম পর্ব, 6:45 ভজন শিল্পী পূর্বাশা নন্দী। যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত 7:10 উপস্থাপনায় অঙ্কিতা ঘোষ। 8:30 নজরুল গীতি শিল্পী মৈত্রী সিংহ, 8:50 আধুনিক গান শিল্পী মান্ডবী চক্রবর্তী, 9:10 রসধারা উপস্থাপনা সুলক্ষণা পর্বত, 10:15 আঞ্জুমান উপস্থাপনায় তালাত সালাউদ্দিন, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় সিসিলিয়া বন্দ্যোপাধ্যায়, 12:00 সুরভি উপস্থাপনায় সুলক্ষণা পর্বত, 12:20 এবং 1:10 পর্যায়ক্রমে 12:20 এবং 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় সিসিলিয়া বন্দ্যোপাধ্যায়। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ বাদন শিল্পী প্রমথ মোহন ঠাকুর। দ্বিতীয় অধিবেশনে 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী নীলাঞ্জনা বাগচি, 5:20 উর্বশী এবং 6:10 হিন্দি বার্তা, এ 2 অনুষ্ঠানের উপস্থাপনায় দেবিকা গুপ্ত। 7:10 বেহালা বাদন শিল্পী সজল দাস, 7:30 দর্পণ উপস্থাপনায় দেবিকা গুপ্ত, 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় শ্রীরূপা সেন, 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনছিলেন অনুষ্ঠান পরিচিতি আকাশবাণী কলকাতা। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান শুনছেন 297.6 মিটারে, অর্থাৎ 1008 কিলোহার্টসে। দ্বিতীয় অধিবেশন